পাটি পাটি তরি ফুলি তলপটি পাটি রাম্র রাম্র তরুণীকে পই মরে গই জাতি এউটু বরু জালে মালে অর্কো বরু লালে রাম্র রাম্র তরুণীলাই লেউনা ভন্থে মাটি পাটি তরি ফুলি তলপটি।

0: বলে
1: তানো বোকা পাই রাতি ঠুলো ভাই হো খটি খটি বেটি পয়সা আয় ফিলি মেরে বালকুনি মা বটি এই বেলা মা গুন্ডা আয় রেখা থাপা করাই রাজে সমালাউনি গেলা কথা হরাই হরাই।